0: আরামে ঘরে মারলাম উষ্ট দিব নদী উড়ু মনে কথা বা আলু পাড়ি হয়ে
1: আলু পাড়ি
0: পনতি
1: ওনা দিকে হারি হইলা
0: বাখা মা খানে ছিল না
1: আমার কানে লিবা ও মারা টানে বা
0: শুন না কেন পঞ্জি খোবা দিল না
1: ক্লাবে
0: কম বয়ে শুন না কেন পঞ্জি খোবেন না
1: ই কিনি সুয়েলা
0: আহে ও মারা টানে সালাম আও
1: ও মারা টানে না গাগু ওই কানে খায়
0: আয়ো ইশুয়ার সবজির খুব মার রাবা
1: ইশুয়ারে নিরোধ দেবি হা
0: বোথো এটা মেন্টো
1: শুয়ার খুঁজের কেন রাপালি
0: আও
1: বহু লিহা কামর বাও
0: আইও সে পতক
1: সে পড়া আমি এমন নাম লাপু দেখো কপেলা বাবা মা হা এমন না কি লং কু কু সেরে খালাই
0: চিলু
1: চিলু মান চাও
0: এই কোন কিরু মেন লেবা লে ওলে
1: ও হাই আছে
0: এই কাহেম ফানে তাপো তো আও কে খোয়েলা আও অন্ত কে খোয়েলা আও আলু বালি হয়ে ইসালামু
1: ইসালামু কিনা বাতকো আনে নে মথানো লাবা লুসা কাতরিয়ান মাঙ্গেসা ওরে কা পোখবেলা বালে ইয়া জুয়া কি পাতিস্তা শা লুসু বলে শুয়া সিন নামা লা পমারাশি আতুয়া মুলিয়াকু বতেন ইয়া জোর লা মুট নাঙ্গুরিয়া না আরি তমন ও আরে মুহিনাম্ম ইতমুন নানি ওয়ানো কিদেলে তুমি নি তাম্পো
0: কচু ঘুরলা
1: কত পোঠা পেছ তে সালাম
0: আসান্ত